up. And I'll catch up. You said the job, we said KI. The egg out we drop. Not only these of people, didn't tell me I'm so tired. Not only empty trouble, hopeful. And what can be? Don't how can be sitting lonely in a wind and regard. Not only the way. A gentleman said the job. Yoga ka soji ko mukhu khan nai ba mishna le kai nai le atat le pe kha ya la ga ru pi de le o wei lu ti mi ta su ko pi na jo lu ko phya pi se so ta pa si lwe ni cha ji tu ka kwe pdf ka ga ru pi de le Mudiamu ko ye sanjine. Atatwe peke ya le lumele pidure ka naru iko manumare. Naru ye tuere, naru ye lumele, naru ye doma dole e. Ye doma sa tawo ta la ko pekin cha. Sonti taime, a sonti dole me, a sonti tau kan cha me. Tani niya le ga le ka. เมื่อเรียนเตรียมเรียนพักอีกมุ่งใจมารู้ว่าจะเอชดีใช่ไหมมารู้ชื่อเสียจุดสุดต้นนั่นจ้ามารู้อันนั้นได้กูได้จ้ามารู้ว่าจะโน้มน้าวมีชีวิตอยู่ในชีวิตเราเอาอย่าง